নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রফেসর সুকুমার সেন একজন বিখ্যাত বাঙালি ভাষাবিদ ছিলেন। আমরা হয়তো অনেকেই জানি যিনি পালিত, প্রাকৃত এবং সংস্কৃত ভাষায়ও সুপরিচিত ছিলেন। তিনি 1930 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন। সেখানে 30 বছর ধরে অধ্যাপক হিসেবে তিনি কর্মরত ছিলেন। লন্ডন এশিয়াটিক সোসাইটি তাকে 1984 সালে গোল্ড মেডেল দিয়ে সম্মান প্রদান করেন। এছাড়াও আরও বিভিন্ন পুরস্কারের মধ্যে 1963 সালে রবীন্দ্র পুরস্কার, 1966 সালে আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার 1981 সালে, এছাড়াও পদ্মভূষণ, 1982 সালে দেশ কোটাম ইত্যাদি বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত হন। আজীবন রবীন্দ্র ভাবধারায় ভাবিত ডক্টর সুকুমার সেন রবীন্দ্রনাথের গান নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করেন। অধরা মাধুরী তাঁরই রচনা। এখানে রবীন্দ্রনাথের আশ্চর্য এবং অভিনব ব্যাখ্যা সমন্বিত এই অধরা মাধুরীতে রবীন্দ্রনাথের চতুরঙ্গ গান যাদের কণ্ঠ সমৃদ্ধ হয়ে নিবেদিত হল, তারা হলেন সুবিনয় রায় এবং কুমকুম চট্টোপাধ্যায়। পাঠ করছি।

0: অমিয় চট্টোপাধ্যায়। তাহলে এখন আমরা শুনব ডক্টর সুকুমার সেনের রচনা রবীন্দ্রনাথের চতুরঙ্গ গানে সমৃদ্ধ অধরা মাধুরী। তাহলে শুনি।
1: গান কবিতার ঊর্ধ্বে, কবিতার জগৎ তিন আয়তনের বা তিন ডাইমেনশনের, বাক, অর্থ ও ছন্দের। গানের জগৎ আইনস্টাইনের বিশ্বের মতো চতুরায়তন অর্থাৎ চার ডাইমেনশনের, বাক, অর্থ, তাল ও সুরের। রবীন্দ্রনাথই একমাত্র কবি যিনি পৃথিবীর সাহিত্যে চার ডাইমেনশনের গানের জগৎ খুলে দিয়েছেন। গানের মধ্যে রবীন্দ্রনাথ মুক্তির স্বাদ অনুভব করেছিলেন। গানের পাখা যখন খুলে বাধা বেদন তখন ভুলে, যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, বন্ধ ভাঙার ছন্দে আমার মৌন কাঁদন হয় অবসান। এই চতুরায়তন বা চতুরঙ্গ গানের প্রথম ও নিখুঁত নিদর্শন মিলেছে 1299 সালের বৈশাখ মাসের সাধনায়। ভাব, ভাষা, ছন্দ, সুরে, চৌকস এই গানটির অনবদ্য আধারে সর্বকালের ভাবুক মানুষের অধ্যাত্ম বেদনারস উপচে উঠেছে। সে গানটির কায়দায় কীর্তনের আমেজ আছে।

গান যেমন জান পাথেও, তেমনি দূরবীন চশমাও। গান তো চোখ কানের গোচরে সীমাবদ্ধ নয়, সীমাহীন তার ঊর্ধ্ব গতি। ১৯২৬ সালের ১৯শে সেপ্টেম্বর জার্মানিতে লেখা একটি গানে রবীন্দ্রনাথ মানবাত্মার চরম মুক্তির যে ভাবনা নির্দেশ করেছেন, তার মধ্যে বলেছেন, গানের সুরে আমার মুক্তি।

রবীন্দ্রনাথের চতুরঙ্গ গানগুলিকে জড়িয়ে আছে রাধাকৃষ্ণের প্রেম লীলা সিম্বল। কবি তাঁর অধ্যাত্ম অভিসারের উদ্দিষ্টকে গোড়ার দিকে বলে গেছেন বধু, শব্দটি ব্রজলীলা থেকে নেওয়া। বন্ধু অর্থাৎ বিবাহ সূত্রে আত্মীয় এখানে রবীন্দ্রনাথের গানে ভালোবাসার ধন, প্রেমিক অর্থে ব্যবহৃত। রবীন্দ্রনাথের গানে নাম না করা কৃষ্ণ হলেন বিশ্ব সত্তা সিম্বল, আর রাধা হলেন কবি সত্য। মাসি বিশ্ব সত্তাকে আহ্বানের সিম্বল, মাসি জীবন দেবতার টান আর বিনা অন্তর্যামের সাড়া। মাসির ডাক কবি সত্যকে ঘর ছাড়া করে, তাকে অভিসারে টেনে নিয়ে যায়। কিন্তু বাঁশি তো সব সময়ে এক সুরে বাজে না, সে বিচিত্র ডাক বুঝতে না পেরে কবি সত্য বিভ্রান্ত। এই স্বীকৃতি আছে একটি গানে।

বিনা সিম্বল সবচেয়ে মহনীয়ভাবে উৎপ্রেক্ষিত হয়েছে একটি এপিক গানে, লেখা বোধ হয় 1332 সালে। গানটি প্রণিধান করে শুনলে রামায়ণের অহল্যা উদ্ধার কাহিনীর চিত্রগীত বলে সহজেই বোঝা যাবে। রামচন্দ্র এসেছেন পাষাণী অহল্যার কাছে, অহল্যা কাতরভাবে চাইছে মুক্তি। এ অহল্যা কবিসত্ত্ব বটে, অলঙ্কার চিত্রণের ঐশ্বর্যে, ভাবের গভীর নৈপুণ্যে, সুরের মহিমময় ঠাটে এই গানটির জুড়ি নেই।

সৃষ্টির পর থেকেই খণ্ড প্রাণ চলেছে অখণ্ড প্রাণের সঙ্গে মিলনের অভিসারে অথবা বরযাত্রায়। অভিসারের পথে তার পদে পদে সংশয়, ভয়, দুঃখ, কষ্ট, কিন্তু সেসব বিপজ্জাল কাটিয়ে উঠে একদিন সে স্বয়ম্বর বা বিবাহ সভায় পৌঁছবেই। তার দুঃসহ দুর্গম অভিসার একদিন সাড়ম্বর বরযাত্রায় পরিণত হবে। এই মহৎ কবিকল্পনা এক এপিক গানে ছবি পরম্পরায় রূপ পেয়েছে। অপার সমুদ্রে নায়ক জীবসত্ত্ব পাড়ি দিয়েছে একলা নায়ে। অন্ধকার রাত্রি, আকাশে মেঘের আড়ম্বর, এই দুঃস্বপ্নের দুঃসাহসের মধ্যে হঠাৎ আশ্বাস এলো, তাই নিয়ে গানের আরম্ভ।

মেঘ কেটে যাচ্ছে, আকাশ ফর্সা হচ্ছে, দূরে কূল দেখা যাচ্ছে। তাই দেখে যাত্রীর মনে ভরসা এলো যে পরম সংকট সে কাটিয়ে উঠল, তারই স্মৃতি এখন তার মনে উৎসাহ যোগাতে লাগল। সে আনন্দে আপনাকে ভুলে গেল।

দুঃখ পায়ের চিহ্নরূপে চিরস্থায়ী হল। এই কথার সঙ্গে পুরাণের যে যোগ আছে অনেকেই তা চট করে বুঝতে পারবেন না। মুনিরা স্থির করতে চাইলেন যে ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতার মধ্যে শ্রেষ্ঠ কে। ভার দেওয়া হল এই তিন দেবতার জ্যেষ্ঠ ভ্রাতা ভৃগুকে। তিনি প্রথমে ব্রহ্মা ও শিবের কাছে গেলেন। তাদের কারও আচরণ তার ভালো লাগল না। বিষ্ণুর গৃহে গিয়ে শুনলেন তিনি অন্তঃপুরে লক্ষ্মীর সঙ্গে শুয়ে আছেন। শুনেই ভৃগু সরাসরি অন্দরমহলে গিয়ে অসময়ে নারী নিয়ে শুয়ে থাকা এবং বড় ভাই অতিথিকে স্বাগত করতে না আসার দোষ দেখিয়ে বিষ্ণুর বুকে মারলেন এক লাথি। বিষ্ণু তাড়াতাড়ি উঠে ভৃগুর পাদ বন্দনা করে বললেন, আহা, আপনার পায়ে বড় লাগল, আমার অপরাধ হয়েছে, ক্ষমা করুন। ভৃগু মুনি সমাজে ফিরে গিয়ে জানালেন যে তিন দেবতার মধ্যে বিষ্ণুই শ্রেষ্ঠ। বিষ্ণুর বুকে ভৃগুর পদাঘাত অক্ষয় হয়ে রইল। শ্রীবৎসলাজ্ঞান বা কৌস্তুভ মণিরূপে তখন সৃষ্টির ঐশ্বর্য আর বিশ্বের বৈচিত্র্য যাত্রীকে যেন সাদর অভ্যর্থনা করে তুলেছে বিবাহ সভায়।

প্রেম তার জন্য অপেক্ষা করছিল। সে অভ্যর্থনা করলে স্বয়ম্বরে, মরণেরও পরিচয় পাওয়া গেল, জীবন্তরীকে জন্ম জন্মান্তরের ঘাট পার করে এনেছে।

শেষের দিকের একটি আশ্চর্য গান অথরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, গানটি আশ্চর্য অনেক দিকে। প্রথমত ছন্দে গানটিতে কোনো মিল নেই, দ্বিতীয়ত ভাষায় প্রায় সর্বত্র পদ্যের রিদম, আবার মাঝে মাঝে রয়েছে গদ্যের ছত্র, তৃতীয়ত ভাব, উদ্দিষ্ট কে, কে সে বিদেশিনী, ইত্যাদি অনেক প্রশ্ন জাগে। উত্তর বোঝা শক্ত নয়। উদ্দিষ্ট কবিসত্ত্বের অভীষ্ট, বিদেশিনী অভীষ্টের একটি ভাবমূর্তি। আশ্চর্য কীর্তন ভাঙা অপূর্ব সুন্দর সুর এই গানের অথরা মাধুরী, বিশ্বভুবনের অজস্র মাধুরী ধারা। গানটিতে যে সূক্ষ্ম কারুকার্য আছে তা সহজে কারো নজরে পড়বার মতো নয়। হয়তো রবীন্দ্রনাথ গানটিকে দুর্বোধ্য অথবা অপবদ্ধ মনে করেছিলেন, বোধহয় সেই কারণেও মাস দশেক পরে তিনি গানটিকে ভেঙে একটি কবিতা লিখলেন অথরা নাম দিয়ে। অথরা মাধুরী ধরা পড়িয়াছে এমোর ছন্দ বন্ধনে, বলাকা পাতির পিছিয়ে পড়ো পাখি বাসা সুদূরে বনের প্রাঙ্গণে, গত ফসলের পলা সেরে ডাঙি মারে ধরে রাখে ওর পাখা, ঝরা শিরিষের পেলব আভাস ওর কাকলিতে মাখা। শুনে যাও বিদেশিনী তোমার ভাষায় ওরে ডাকো দেখি নাম ধরে, ও জানে তোমারই দেশের আকাশ তোমারই রাতের তারা, তব যৌবন উৎসবে ও যে গানে গানে দেয় সাড়া, ওর দুটি পাখা চঞ্চলে উঠে তব হৃৎকম্পনে, ওর বাসাখানি তব কুঞ্জের নিভৃত প্রাঙ্গণে। কিন্তু পরে লেখা কবিতা আগে লেখা গানের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে।